আমি মুগা গুসো আে মাদামা নিয়ে মুগা আখ গু আমা ছংস আখ দুমা পেদ আফু সাসা নিয়ে তলু সে মুগা লি সু সে মুগামা জিনজি জা গুয়া জি চো তোথা আলি লি নি সেথু ছা বি সঙ্গা উদিনস ই নিয়ে থেমা তেসমো লেসে সেথু আলি চো নিয়ে ই নিয়ে তলু সে নিয়ে ইতু ইউ আলি জুয়া তলু সে নিমা জিনজি জা জু চাওয়ালি চ তলু সে নিমা জিনজি জা পোয়ালি চো নিয়ে আজি সু থি তাহা সেথু ছা সঙ্গা ও নিয়ে আজি সুতে আপু সাসা নি কাছে না সালো মুগা গুহামা না না ওয়ালি চমা থে চো ইতে সুসুগু ইতে সুসু লু তুগু সি মজে সিমি মুমিমা ওয়ান চি জিলি চ আদি কাছে না সালো মুগা মে বসা তোলা চি আজি সুতে গুয়ামা ওয়ালি চলে বি হালি গুঙ